আজ বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 28শে মে 2026 খ্রিস্টাব্দ, 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:55 হয়ে 7 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:11 হয়ে 54 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 9 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6টায় শুভাষিত দিয়ে কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, খাবার টেবিলে বিষ পর্ব দ্বিতীয় বলবেন ডক্টর অনুপম পাল, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুমিত্রা সেন, 8:00 জানাও জানা কথিকা বিজ্ঞানের ইতিহাস আমাদের চর্চা বলবেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী।

8:05 নজরুলগীতি পরিবেশন করবেন সুপ্রকান্ত চট্টোপাধ্যায়। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠান শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 জেলা চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 ছুটির ঘণ্টা বিজ্ঞান নাটক সিলিকন দ্বীপের পোকা প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, উপস্থাপনায় সঞ্চিতা মিত্র। 11:00 যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অস্মিতা রায় ও সৌরভ দেবনাথ। 12:00 পুরাতনী পরিবেশন করবেন পরাগ দত্ত। 12:15 লোকগীতি শুনবেন শম্পা বিশ্বাসের কণ্ঠে। 12:35 গ্রামীণ যুবদের অনুষ্ঠান, স্টুডিও বাড়ি থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:50 মহিলা মহল লাইভ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সৌমিলি রায়। 2:30 বাংলা আধুনিক গান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গনে শুরু হবে অ্যাডভেঞ্চার স্পোর্টস। এর বিষয়ে বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরুণ ময়রা, উপস্থাপনায় বিতান দে। 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 ICSE বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী অনুষ্কা ঘোষের সাক্ষাৎকার। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকসঙ্গীত পরিবেশন করবেন সুদাম সোরেন এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাহিত্য পত্রিকা অনুষ্ঠান কিন্তরি সাঁওতালি স্বরচিত কবিতা গুহিরাম কিস্কু, এরপরে লোকগীতি ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষিকথার আসর, দেশীয় মাছের প্রযোজন পদ্ধতি, এ বিষয়ে ডক্টর দেবীপ্রসাদ কান্তালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ গান পরিবেশনে কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা আকাশবাণীর কলকাতা সংবাদ বিভাগ। রাত 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, এরপর উপগ্রহের মাধ্যমে দূর অনুধাবন, এ বিষয়ে ডক্টর দিব্যেন্দু দত্তের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 9:00 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠান শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। 9:30 অতুল প্রসাদের গান সোনারী রায় চৌধুরীর কণ্ঠে। 9:45 বাঁশি বাজিয়ে শোনাবেন অমল আচার্য। 10:00 শ্রবণে স্বাস্থ্য, প্রথমে থাকছে বিশ্ব তামাক মুক্ত দিবস, তারপরে থাকছে গরমকালের খাওয়া দাওয়া সংকলন রূপময় কোলে। 10:30 লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস। 10:50 আধুনিক গান মান্নাদের কণ্ঠে। 11:10 পরম্পরা পদ্মশ্রী পূর্ণদাস বাউলে সাক্ষাৎকার নিয়েছেন আশিস গিরি। শুনলেন গীতাঞ্জলির আজকের অনুষ্ঠান সম্পর্কে। এখন শুনবেন সঞ্চয়িতার আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথম অধিবেশন শুরু হবে সঞ্চয়িতা সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে। শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুমিত্রা সেন। 6:35 রামচরিত মানস আজ শুনবেন 124তম পর্ব। 6:45 দ্বিজেন্দ্র গীতি পরিবেশন করবেন সোনালী রায়চৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় দিবার্ঘ সাহা। 8:10:30 পুরাতনী পরিবেশন করবেন পরাগ দত্ত। 8:50 লোকগীতি শুনবেন শম্পা বিশ্বাসের কণ্ঠে। 9:10 রাজধারা, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 12:12 সুরভি, উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 2:30 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠান শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। দ্বিতীয় অধিবেশনের শুরুতে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুমিত্রা সেন। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান, বলবেন প্রীতি মুরারকা। 6:30 হিন্দি কথিকা পরবর্তী অংশ, এরপর গুল গুলশান। আর 7:10 লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস। 7:30 দর্পণ, শুনবেন প্রীতি মুরারকা। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচারতরঙ্গের আজকের অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণা। এখন সুবদ্ধ সঙ্গীত শরৎ বাজিয়ে শোনাবেন রাজীব চক্রবর্তী, রাগ বৈরাগী এবং জৌনপুরী।

বহিরোগী এবং যৌবনপুরীর আগে শরত পরিবেশন করলেন রাজীব চক্রবর্তী, এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। প্রথমে শুনবেন আমরা মিলেছি আজ, তারপরে পান্থ এখনো, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রামচরিতমানস, আজ শুনবেন 124তম পর্ব।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সোনালী রায়চৌধুরী। প্রথমে শুনবেন আমরা মলয়, তারপরে আজ বিমল নিতা আখো। দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সোনালী রায়চৌধুরীর কণ্ঠে।

চন্দ্রগীতি শুনলেন শিল্পী সোনালী রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুভ সকাল বন্ধুরা। ঘড়ির কাঁটা কিন্তু জানিয়ে দিচ্ছে যে সকালবেলা 7:10 হয়ে গিয়েছে, আর রোজকার মতন আজও আছে যুববাণীর সুপ্রভাতের অনুষ্ঠান। আর তার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু সৃজনী। আমাদের জীবনের প্রত্যেকটা দিনের আলাদা আলাদা গুরুত্ব আছে, আছে কিছু আলাদা আলাদা ইতিহাসও। আর সেই ইতিহাসের পাতায় কী কী লেখা আছে সেসব তো তোমায় বলবো, তবে তার আগে এই সুন্দর সকালটা একটা সুন্দর গান দিয়ে শুরু করা যাক। রইল চন্দ্রবিন্দু থেকে এই গানটা তোমার জন্য।

না, আর যেভাবেই ঝিলমিল লাগুক না কেন, সূর্যের দিকে তাকিয়ে ঝিলমিল এই মুহূর্তে লাগানোর কোনো দরকার নেই। সানগ্লাসটা কিন্তু অবশ্যই ক্যারি করা দরকার। যাই হোক, ফিরে এলাম চন্দ্রবিন্দুর এই সুন্দর গানটা শোনার পর। আর আজ মানে 28শে মে তোমাদের বলবো ঠিক কি কি হয়েছিল আজকের এই দিনে। 1883 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিখ্যাত রাজনীতিবিদ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকার। ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র পৃথিবী বিখ্যাত জেমস বন্ডের কথা তো আমরা সকলেই শুনেছি, তাই না? সেই চলচ্চিত্র মানে সেই যে চরিত্র, তার যে নির্মাতা ব্রিটিশ লেখক, সাংবাদিক এবং নৌ গোয়েন্দা ইয়ান ফ্লেমিংয়ের জন্ম হয় 1908 সালের আজকের দিনেই। 1923 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন.টি. রামা রাও। তাকে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গণ্য করা হয়। থোডু দোঙ্গালু ও সীতারাম কল্যাণম এবং তার নিজের পরিচালিত ভার কাতানম চলচ্চিত্রের জন্য 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও পেয়েছেন রাজু পেদা ও লব কুশ চলচ্চিত্রে তার অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারও। 1942 সালে আজকের দিনেই প্রয়াত হন ব্রিটিশ ভারতের বিখ্যাত ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ রমা প্রসাদ চন্দ। 1910 সালে তিনি রাজশাহী অঞ্চলের অন্য 2 পুরাকীর্তি এবং বিদ্যোৎসাহী ব্যক্তি শরৎ কুমার রায় এবং অক্ষয় কুমার মৈত্রের সঙ্গে প্রতিষ্ঠা করেন বরেন্দ্র অনুসন্ধান সমিতি, এবং পরবর্তীকালে 1919 সালে সেই বরেন্দ্র অনুসন্ধান সমিতি থেকেই তৈরি হয় বরেন্দ্র গবেষণা জাদুঘর। আজ আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস। মহিলাদের প্রজনন স্বাস্থ্য, প্রসূতি মৃত্যু হ্রাস এবং প্রসবকালীন রোগ থেকে মুক্তি সহ মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু প্রত্যেক বছর এই দিনটা উদযাপন করা হয়। এই ছিল আজকের দিনের বিশেষ সমস্ত ঘটনা। এখন রইল তোমার জন্য শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা, তারপর আবার ফিরে আসছি আড্ডায়।

ইতিহাস বড় অদ্ভুত। কিছু মানুষকে সময় শুধু মনে রাখে না, বারবার ফিরে গিয়ে তাদের নিয়ে প্রশ্ন তোলে, কখনো শ্রদ্ধা জানায়, কখনো সমালোচনা করে, আবার কখনো নতুন করে বিচার করতে বসে। আজ সেরকমই একটা মানুষের কথা বলি। শুরুটা 1883 সালের এই আজকেরই দিনে, 28 মে, মহারাষ্ট্রের নাসিক জেলার ছোট্ট গ্রাম ভাগুর। চারপাশে তখন ব্রিটিশ শাসনের অন্ধকার, ভারতবর্ষ যেন নিজের ঘরেই পরাধীন। মানুষের মুখে ভয়, চোখে অনিশ্চয়তা। কিন্তু সেই সময়ে এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হল বিনায়ক দামোদর সাভারকার। বাবা দামোদর পন্ত সাভারকার ছিলেন শিক্ষিত, সমাজ সচেতন মানুষ। মা রাধাবাই ছিলেন ধর্মপরায়ণা, কিন্তু একই সঙ্গে সাহসী এবং দৃঢ়চেতা। ছোটবেলা থেকেই পরিবারের যে পরিবেশ, তাতে কিন্তু দেশপ্রেম, আত্মমর্যাদা আর ইতিহাসের গল্প শুনেই বড় হয়েছিল ছোট্ট বিনায়ক। গ্রামের মাটিতে দাঁড়িয়েই সে শুনত ছত্রপতি শিবাজীর বীরত্বের গল্প, শুনত মারাঠা যোদ্ধাদের আত্মত্যাগের কথা। সেই গল্পগুলো যেন আগুনের মতন জ্বালিয়ে দিত তার কিশোর মনকে। খুব অল্প বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো তাকে। মাত্র 9 বছর বয়সে মাকে হারালেন, তারপর কিছু

দিনের মধ্যেই প্লেগ মহামারীতে মারা গেলেন বাবাও। ছোট্ট বয়সেই জীবনের শূন্যতা, কষ্ট আর সংগ্রামের স্বাদ পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এই আঘাত তাকে ভেঙে দেয়নি, বরং আরও কঠোর, আরও দৃঢ় করে তুলেছিল। স্কুল জীবনেই তার মধ্যে স্পষ্ট হয়ে ওঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। সহপাঠীদের নিয়ে দেশপ্রেমমূলক কবিতা আবৃত্তি করতেন, বক্তৃতা দিতেন। ইংরেজ শাসনের প্রতি ঘৃণা আর স্বাধীনতার স্বপ্ন তখন থেকেই তার মনে গেঁথে গিয়েছিল। 1897 সাল চাপেকর ভ্রাতৃদ্বয়ের ব্রিটিশ অফিসার হত্যার খবর সারা মহারাষ্ট্রে তখন আলোড়ন তুলেছেন। কিশোর সাভারকর গভীরভাবে প্রভাবিত হলেন সেই ঘটনায়। তার মনে জন্ম নিল এক তীব্র বিশ্বাস, স্বাধীনতা ভিক্ষা করে নয়, সংগ্রাম করেই ছিনিয়ে নিতে হবে। সেই সময় তিনি নিজের বন্ধুদের নিয়ে গড়ে তুললেন একটা গোপন সংগঠন, নাম মিত্রমেলা। বাইরে থেকে সেটা ছিল সাধারণ যুব সংঘ, কিন্তু ভিতরে ভিতরে সেখানে চলত দেশপ্রেমের শিক্ষা, বিপ্লবের স্বপ্ন আর আত্মত্যাগের শপথ। ভাবো দেখি একবার, এই তো কিশোর বয়স, অথচ চোখে এমন আগুন, মনে এমন দৃঢ়তা। রাতের অন্ধকারে গ্রামের নির্জন প্রান্তরে দাঁড়িয়ে তরুণ বিনায়ক বন্ধুদেরকে বলতেন, এই দেশ আমাদের মা, আর মাকে শৃঙ্খলিত অবস্থায় দেখে চুপ করে থাকা কাপুরুষের কাজ। আমাদের বাঁচতে হবে দেশের জন্য, প্রয়োজনে মরতেও হবে দেশের জন্য। বন্ধুরা অবাক হয়ে শুনত, কেউ কেউ ভয়ও পেত, কিন্তু বিনায়কের কণ্ঠে এমন এক অদ্ভুত দৃঢ়তা ছিল যা অন্যদেরকেও অনুপ্রাণিত করত। ক্রমশ তার সেই সংগঠন বড় হতে থাকল। দেশীয় পোশাক ব্যবহার, বিদেশি জিনিস বর্জন, দেশাত্মবোধক গান গাওয়া, সব কিছুর মধ্যে দিয়ে এই তরুণ সমাজকে তিনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন। পড়াশোনাতেও ছিলেন অত্যন্ত মেধাবী, ইতিহাস, সাহিত্য, রাজনীতি সব কিছুতেই ভীষণ আগ্রহ ছিল তার। বিশেষ করে ইতালির বিপ্লবী ম্যাজিনি এবং ফরাসি বিপ্লবের ইতিহাস তাকে ভীষণ অনুপ্রাণিত করেছিল। তখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিও দ্রুত বদলাচ্ছে, বঙ্গভঙ্গ আন্দোলনের আগুন সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে, বন্দে মাতরম ধ্বনি মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলছে। আর সেই সময় তরুণ এই সাভারকর নিজের ভেতরে তৈরি করেছিলেন এক নতুন স্বপ্ন, শুধু প্রতিবাদ নয়, সশস্ত্র বিপ্লবের স্বপ্ন। সময়ের সঙ্গে সঙ্গে তার মিত্রমেলা আরও সংগঠিত রূপ নিল, পরে সেটাই পরিচিত হয়েছিল অভিনব ভারত নামে। এই সংগঠনটার লক্ষ্যই ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য যুবকদেরকে প্রস্তুত করা। তখনও কেউ বুঝতে পারেননি যে ভাগুর গ্রামের সেই কিশোর একদিন হয়ে উঠবেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম আলোচিত নাম। তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা, তিনি ছিলেন বিদ্রোহী, তিনি ছিলেন এক জ্বলন্ত সময়ের সন্তান। তাই তার জীবনটা একেবারেই শুরু থেকেই অন্যরকম ছিল। তার জীবনের এরকম বিক্ষিপ্ত ঘটনা আমরা আরও শুনবো, আরও তোমাদেরকে বলবো। তার আগে নির্মাল্য রায়ের কণ্ঠে থাক এই গানটা তোমার জন্য।

বিশ শতকের শুরুর ভারত। একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের দাপট, আর অন্যদিকে তরুণ সমাজের মধ্যে জমতে থাকা ক্ষোভ। বঙ্গভঙ্গ আন্দোলন তখন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে। স্বদেশী শব্দটা ধীরে ধীরে পরিণত হচ্ছে আন্দোলনের ভাষায়। আর সেই সময় তরুণ বিনায়ক দামোদর সাভারকর বুঝতে পারলেন, শুধুমাত্র আবেগ দিয়ে নয়, প্রয়োজন সংগঠন, শিক্ষা এবং আন্তর্জাতিক স্তরে আন্দোলনের বিস্তার। 1906 সাল, মাত্র 23 বছর বয়স তখন তার, তিনি পাড়ি দিলেন ইংল্যান্ডে। উদ্দেশ্য, আইন পড়বেন। কিন্তু এ ছিল কেবল বাহ্যিক পরিচয়। তার মনের গভীরে তখন আরও বড় এক পরিকল্পনা, যাহার যখন ভারত ছেড়ে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল, তরুণ সাভারকর ডেকের ওপর দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিলেন নিজের দেশের দিকে। হয়তো মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, আমি ফিরব, কিন্তু শুধু একজন ছাত্র হয়ে নয়, ফিরব ভারতের স্বাধীনতার আগুন নিয়ে। লন্ডনে পৌঁছে তিনি ভর্তি হলেন গ্রেজ ইনে আইন পড়ার জন্য। কিন্তু পড়াশোনার থেকেও বেশি তাকে টানছিল আরও একটা জায়গা, ইন্ডিয়া হাউস। স্বামীজি কৃষ্ণবর্মার প্রতিষ্ঠিত সেই ইন্ডিয়া হাউস ছিল ভারতীয় ছাত্রদের আশ্রয়স্থল। বাইরে থেকে সাধারণ ছাত্রাবাস মনে হলেও ভিতরে ভিতরে সেটি ছিল বিপ্লবী চিন্তাধারার এক গোপন কেন্দ্র। সেখানে জড়ো হতেন ভারতীয় তরুণরা। কেউ কবিতা লিখতেন, কেউ রাজনৈতিক আলোচনা করতেন, কেউ গোপনে স্বাধীনতার পরিকল্পনা করতেন। আর খুব অল্প সময়ের মধ্যেই সেই তরুণদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী কণ্ঠ হয়ে উঠল সাভারকর। তার বক্তৃতায় ছিল আগুন, তার কথায় ছিল আত্মবিশ্বাস। ইন্ডিয়া হাউসের রাতগুলো যেন বদলে যেতে লাগলো। দেশের ইতিহাস নিয়ে আলোচনা, বিপ্লবীদের গল্প, বিদেশি বিপ্লবের কৌশল, সব কিছুর কেন্দ্রবিন্দুতে একটাই নাম, বিনায়ক দামোদর সাভারকর। তিনি তরুণদের বলতেন যে যে জাতি নিজের স্বাধীনতার জন্য লড়তে পারে না, ইতিহাস তাকে কখনো সম্মান দেয় না। তার ঘরে বইয়ের স্তূপ, ম্যাজিনি, গ্যারিবল্ডি, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সব পড়ে ফেলেছেন গভীর মনোযোগ দিয়ে। কারণ তিনি বুঝতে চেয়েছিলেন যে কিভাবে একটা পরাধীন জাতি স্বাধীন হয়। এই সময়ই তিনি শুরু করেন তার সবচেয়ে আলোচিত কাজগুলোর মধ্যে একটা, 1857 সালের বিদ্রোহ নিয়ে গবেষণা। ব্রিটিশরা যেটাকে সিপয় মিউটিনি বা সিপাহী বিদ্রোহ বলত, সাভারকর সেটাকেই দেখলেন অন্য চোখে। তিনি মনে করলেন এটা কেবলমাত্র সেনাদের বিদ্রোহ নয়, এটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। দীর্ঘ গবেষণার পর লিখলেন সেই বিখ্যাত বই, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। বইটিতে দেখালেন যে কিভাবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একই সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। এই বই ব্রিটিশ সরকারের কাছে ছিল অত্যন্ত বিপজ্জনক, কারণ ইতিহাস তো মানুষকে জাগিয়ে তুলতে পারে। তাই বইটা প্রকাশের আগেই ব্রিটিশ সরকার সেটাকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু সাভারকর তো থেমে থাকার পাত্র নন। গোপনে বইটার কপি ছাপা হতে লাগল হল্যান্ডে। সেখান থেকে লুকিয়ে লুকিয়ে তা পৌঁছে গেল ভারতসহ বিভিন্ন দেশে। তখন অনেক তরুণ বিপ্লবী সেই বই পড়ে অনুপ্রাণিত হচ্ছিলেন। ঠিক এই সময় ইন্ডিয়া হাউস ব্রিটিশ গুপ্তচরদের নজরে চলে আসে। কারণ সেখানে শুধু আলোচনা তো হচ্ছিল না, গোপনে বিপ্লবী কার্যকলাপও চলছিল। অস্ত্র সংগ্রহ, বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ, গোপন বার্তা আদান প্রদান, সমস্ত কিছুর সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়ছিল সেই একটাই নাম, সাভারকর। অনেক ভারতীয় ছাত্র তাকে নেতা হিসেবে দেখতে শুরু করেছিলেন, কিন্তু একই সঙ্গে বাড়ছিল বিপদ। 1909 সালে ঘটে এক ঐতিহাসিক ঘটনা। মদনলাল ধিংরা

নামের এক ভারতীয় ছাত্র লন্ডনে ব্রিটিশ অফিসার কার্জন ওয়াইলিকে গুলি করে হত্যা করেন। সারা ব্রিটেন কেঁপে ওঠে। ইন্ডিয়া হাউসের উপর নেমে আসে কঠোর নজরদারি, আর তদন্তকারীদের চোখ ঘুরে যায় সাভারকারের দিকে, কারণ ধিংরার মানসিক গঠনে সাভারকারের প্রভাব ছিল অনেকখানি। ধিংরার মৃত্যুদণ্ড ঘোষণার পর লন্ডনের ভারতীয় সমাজের অনেকেই তার নিন্দা করেছিলেন, কিন্তু সাভারকার প্রকাশ্যে তার সাহসের প্রশংসা করেছিলেন। বলেছিলেন, দেশের জন্য প্রাণ দেওয়া কোনো অপরাধ হতে পারে না। এই বক্তব্য ব্রিটিশ সরকারকে আরও ক্ষুব্ধ করে তোলে। ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছিল যে এই তরুণ বিপ্লবী শুধুমাত্র লেখক তো নন, তিনি ব্রিটিশ সাম্রাজ্যের চোখে একজন বিপজ্জনক বিদ্রোহী। আর তারপর কি হয় সেটা বলবো, তবে তার আগে থাক একটা গান। রূপম ইসলামের কণ্ঠে এই গানটা শুনে ফিরে আসছি এক্ষুনি।

তারপর 1910 সাল, লন্ডনে তখন ব্রিটিশ গোয়েন্দাদের কড়া নজর। বিনায়ক দামোদর সাভারকারের নাম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ব্রিটিশ সরকারের কাছে সবচেয়ে বিপজ্জনক বিপ্লবীদের তালিকায়। অবশেষে তাকে গ্রেফতার করা হলো। অভিযোগ রাষ্ট্রদ্রোহ, ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্র, বিপ্লবীদের অস্ত্র সরবরাহ এবং সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়া। তাকে জাহাজে করে ভারত নিয়ে আসা হচ্ছিল বিচার করার জন্য, কিন্তু সাভারকার তো হার মানবার মতন মানুষ নন। 1910 জুলাই ফ্রান্সের মার্সেই বন্দর, ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে এই দুঃসাহসিক এমন এক ঘটনা ঘটতে চলেছিল সেই দিন। জাহাজের বাথরুমের ছোট্ট জানলা দিয়ে কোনো মতে শরীরটা বের করে সমুদ্রে ঝাঁপ দিলেন তিনি।

যাব দেখি একবার। চারিদিকে ব্রিটিশ পাহারা, সমুদ্রের উত্তাল জল, তবু স্বাধীনতার আশায় সাঁতরে চলেছেন এক বন্দী বিপ্লবী। কোনোভাবে তীরে পৌঁছেও গিয়েছিলেন, কিন্তু ওই যে ভাগ্য সহায় হলো না, কিছুক্ষণের মধ্যেই আবার ধরা পড়লেন ব্রিটিশ পুলিশের হাতে। তারপর শুরু হলো বিচার। ব্রিটিশ আদালত তাকে শোনালো 2টি যাবজ্জীবন কারাদণ্ড, মোট 50 বছরের সাজা। আর সেই সাজার গন্তব্য আর কোথাও নয়, আন্দামানের কুখ্যাত সেলুলার জেল, যাকে মানুষ তখন কালাপানি নামেই চিনত। কালাপানি শুধু একটা জেল নয়, তখন মনে করা হতো ওটা একটা জীবন্ত নরক। চারদিকে বিশাল সমুদ্র, পালানোর কোনো পথ নেই, অসংখ্য ছোট ছোট সেল যেখানে বন্দীদের রাখা হতো সম্পূর্ণ একা। 1911 সালে সাভারকার পৌঁছলেন সেই সেলুলার জেলে। সেলের ভেতর আলো বাতাস প্রায় ঢোকে না বললেই চলে। দিনের পর দিন কঠোর পরিশ্রম, নারকেলের তেল পেশাই, দড়ি বানানো, অমানবিক অত্যাচার। কিছুমাত্র ভুল হলেই চাবুক, প্রতিবাদ করলেই শাস্তি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই অন্ধকারও ভাঙতে পারেনি সাভারকারের মানসিক শক্তিকে। তবু তার ভিতরের আগুন নিভে যায়নি। তিনি লিখতে শুরু করলেন কবিতা। কাগজ নেই, কলম নেই, কখনো জেলের দেওয়ালেই পেরেক দিয়ে, আবার কখনো কয়লার টুকরো দিয়ে লিখতেন নিজের চিন্তাভাবনা। তারপর সেই লেখাগুলো মুখস্থ করে রাখতেন, যাতে পরে ভুলে না যান। ভাবো একবার, একজন মানুষ যার চারপাশে শুধু অন্ধকার আর নির্যাতন, সেই মানুষই কবিতা লিখে। সে চেষ্টা করে নিজের মনকে বাঁচিয়ে রাখার। সেলুলার জেলের দিনগুলো তার চিন্তাভাবনাকেও বদলে দিতে শুরু করল আস্তে আস্তে। তিনি গভীরভাবে ভাবতে লাগলেন ভারতীয় সমাজ, জাতীয়তাবাদ এবং হিন্দু সমাজের ভবিষ্যৎ নিয়ে। কারাগারে বসেই তিনি উপলব্ধি করেছিলেন যে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, সমাজের ভিতরেও দরকার একটা ঐক্যের। কারাগার থেকে মুক্তির পর রত্নগিরিতে থাকাকালীন বহু সামাজিক কাজ তিনি করেছেন। মন্দিরে তথাকথিত নিম্নবর্ণের মানুষের প্রবেশাধিকার নিয়েও কাজ করেছিলেন। চেয়েছিলেন সমাজের ভিতরের যে ভেদাভেদটুকু রয়েছে সেটা কমুক। 1923 সালে লিখলেন আরও এক বিখ্যাত বই, হিন্দুত্ব, হু ইজ এ হিন্দু। তার মতে, যারা এই ভারতভূমিকে পিতৃভূমি ও পুণ্যভূমি হিসেবে মানেন তারাই বৃহত্তর হিন্দু জাতির অংশ। তারই ধারণা পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছিল। কেউ তার চিন্তাধারাকে দেখেছেন সাংস্কৃতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে, আবার কেউ মনে করেছেন এই ভাবনা ভারতীয় সমাজে বিভাজন তৈরি করতে পারে। ইতিহাস তাই সাভারকারকে নিয়ে আজও বিভক্ত। কিন্তু একটা বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী একজন লেখক এবং চিন্তাবিদ। তার ভাষায় ছিল তীব্র আবেগ, যুক্তি এবং একই সঙ্গে জাতীয়তাবোধ। তিনি কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। দেশপ্রেম তার লেখার প্রধান সুর হলেও সেখানে ছিল আত্মমর্যাদা, শক্তির আহ্বান। তার লেখা পড়ে বহু জায়গায় বহু তরুণ অনুপ্রাণিত হয়েছে স্বাধীনতার স্বপ্নে। সময়ের সঙ্গে সঙ্গে সাভারকার হয়ে উঠলেন একটা জটিল ধাঁধার মতন, বহুমাত্রিক ব্যক্তিত্ব তার। একই সঙ্গে তিনি বিপ্লবী, কারাবন্দী, কবি, সমাজ সংস্কারক, আবার রাজনৈতিক মতাদর্শের একটা বিতর্কিত মুখ। তার জীবন যেন ভারতীয় ইতিহাসেরই এক প্রতিচ্ছবি, যেখানে সংগ্রাম রয়েছে, রয়েছে আদর্শ, মতভেদ আর বিতর্ক। তবে শেষ জীবনটা কেমন ছিল সে কথা বলবো, তার আগে থাক এই গানটা রূপঙ্করের কণ্ঠে।

ইতিহাসে কিছু মানুষের নাম এমন রয়ে যায় যারা সময়ের গণ্ডি পেরিয়ে বারবার ফিরে আসে আলোচনায়। বিনায়ক দামোদর সাভারকর তেমনই এক নাম। তার জীবন শেষ হয়েছে বহু বহু বছর আগে, কিন্তু তাকে নিয়ে বিতর্ক, আলোচনা, মতভেদ আজও থামেনি। কারণ সাভারকর শুধু একজন ব্যক্তি নন যিনি একটা শুধুমাত্র কোনো বিশেষ একটা কাজের জন্য তাকে মানুষ মনে রাখবে। তিনি এক রাজনৈতিক দর্শন, এক আদর্শ, এক ইতিহাসের প্রশ্নচিহ্ন। স্বাধীনতার পর ভারত যখন নতুন সংবিধান, নতুন রাষ্ট্রচিন্তা, নতুন পরিচয়ের পথে এগোচ্ছে, তখনও কোথাও না কোথাও উপস্থিত ছিল সাভারকরের চিন্তাভাবনা। বিশেষ করে হিন্দুত্ব ধারণা নিয়ে তার লেখা পরবর্তীকালে ভারতীয় রাজনীতির এক বড় অংশকে বেশ গভীরভাবেই প্রভাবিত করে। আজকের ভারতে তার নাম উচ্চারিত হয় কখনো শ্রদ্ধার সঙ্গে, আবার কখনো তীব্র সমালোচনার মধ্যে দিয়ে। কেউ তাকে দেখেন এক নির্ভীক বিপ্লবী হিসেবে, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের সামনে মাথা

মাথানত করেননি, যিনি কালা পানির অমানবিক অত্যাচার সহ্য করেও মানসিকভাবে ভেঙে পড়েননি, যিনি তরুণদের মধ্যে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। আবার অন্য একটি অংশ প্রশ্ন তোলে তার রাজনৈতিক অবস্থান, তার মতাদর্শ আর তার করে যাওয়া কিছু কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়গুলো, তার মধ্যে একটা হলো ওই কারাগারে থাকা অবস্থায় ব্রিটিশ সরকারের কাছে তার লেখা ক্ষমা প্রার্থনার একটা চিঠি, যাকে অনেকে মার্সি পিটিশন বলেও উল্লেখ করেন। সমর্থকদের মতে সেটা ছিল একটা কৌশলগত পদক্ষেপ। তারা বলেন, জেলের বাইরে থেকে দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়াটাই ছিল তার উদ্দেশ্য। অন্যদিকে সমালোচক যারা, তাদের মতে কিন্তু এই ঘটনা তার বিপ্লবী ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। ইতিহাসের বিতর্ক আজও শেষ হয়নি। আর একটা বড় বিতর্ক আসে 1948 সালে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পর। নাথুরাম গডসে এবং তার সহযোগীদের সঙ্গে সাভারকারের নাম উঠে আসে তদন্তে। তাকেও গ্রেফতার করা হয়েছিল, কিন্তু আদালতে সেরকম কোনো প্রমাণই কেউ পেশ করতে পারেননি, তাই বেকসুর সসম্মানে খালাস পান তিনি। তবু সেই ঘটনার ছায়া আজও তার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। এটাই হয়তো ইতিহাসের সবচেয়ে জটিল দিক। একই মানুষকে কেউ বীর বলে মানেন, আবার কেউ তাকে কঠোর সমালোচনার চোখে দেখেন। কিন্তু ইতিহাসকে বোঝার জন্য শুধু আবেগ তো যথেষ্ট নয়, প্রয়োজন গভীরভাবে জানা। কারণ ইতিহাস কখনো সাদা বা কালোতে হয় না, সেখানে থাকে বহু রং, বহু স্তর, বহু অসমাপ্ত প্রশ্ন। সাভারকারের জীবনও তেমনই। তিনি ছিলেন অসাধারণ সংগঠক, ছিল তার প্রবল আত্মবিশ্বাস, ছিল ভাষার উপর অসাধারণ দখল। তার বক্তৃতা মানুষকে উদ্দীপ্ত করত, তার লেখনী তরুণদের মনে স্বাধীনতার আগুন জ্বালাত, আবার তার রাজনৈতিক দর্শন বহু মানুষের মনে দ্বিধা, প্রশ্ন, বিতর্ক এসবও তৈরি করেছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে তার নামে স্মৃতিসৌধ, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। কেউ তাকে বীর সাভারকর বলে শ্রদ্ধা জানান, আবার তাকে কেউ ইতিহাসের বিতর্কিত চরিত্র হিসেবে মনে রাখেন। কিন্তু একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস লিখতে গেলে বিনায়ক দামোদর সাভারকরকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। 1966 সালের 26 ফেব্রুয়ারি 82 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন বিনায়ক দামোদর সাভারকর। জীবনের শেষের দিকে এসে তিনি এক ধরনের যেন আত্মনিয়ন্ত্রিত উপবাস গ্রহণ করেছিলেন। তার বিশ্বাস ছিল জীবনের লক্ষ্য পূরণ হয়ে গেলে শান্তভাবে মৃত্যুকে গ্রহণ করে নেওয়া, বরণ করে নেওয়াই উচিত কাজ। তার মৃত্যুর খবর সারা দেশে আলোড়ন তুলেছিল, কিন্তু সময় যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে সাভারকরকে নিয়ে আলোচনা কখনো শেষ হওয়ার নয়। একজন মানুষ হয়তো মৃত্যুবরণ করেন ঠিকই, কিন্তু তার চিন্তা, তার আদর্শ, তার বিতর্ক ইতিহাসে বেঁচে থাকে বহু প্রজন্ম ধরে। তার দেখানো পথ আমাদের আজকের তরুণ তরুণীদের মনে বেঁচে থাকে সারা জীবন। আজকের এই অনুষ্ঠানে চেষ্টা করলাম তার জীবনের নানা জানা অজানা গল্প তোমার সঙ্গে ভাগ করে নিতে। কারণ ইতিহাসকে জানতে হলে সত্যিই শুধুমাত্র প্রশংসা নয়, সমালোচনাও জানতে হয়। তবে শুধু আবেগ নয়, তথ্যকেও গুরুত্ব দিতে হয় সমানভাবে। আর সেই বোঝাপড়ার মধ্যে দিয়েই ইতিহাস আমাদের আরও পরিণত করে তোলে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি সৃজনী, আর আজকের মতন ঘড়ির কাঁটা বলছে যে অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আড্ডা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ শুনতে থেকো যুববাণী, আর আমাদের জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। যেতে যেতে তিমির বিশ্বাসের কণ্ঠে রইল এই গানটা তোমার জন্য। টাটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন পুরাতনী পরিবেশন করবেন পরাগ দত্ত।

পুরাতনী গান শুনলেন পরাগ দত্তের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

পুরাতনী গান শুনলেন পরাগ দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

লোকগীতি শুনলেন শম্পা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11ই মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যে 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর সফর করছেন। আকাশপথে সেখানে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মায়াপুরের গোশালা ঘুরে দেখার পর গোপূজাতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এই সফরকে কেন্দ্র করে মন্দির চত্বর এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর তিনি কলকাতায় ফিরে আসবেন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব গতকালই ঘোষণা করেন,
1: 21 জুন কো আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কা আয়োজন পশ্চিম বঙ্গাল কে কলকাতা শহর মে কিয়া জায়েগা, জো হামারি সমৃদ্ধ বিরাসত অর আধ্যাত্মিক চেতনা কা অনুপম সঙ্গম প্রস্তুত করতে হয়। মুঝে আপ সবি কে সাথ ইহা সাঝা করতে হুয়ে খুশি হো রহি হ্যায় কি ইস বর্ষ IDY কি থিম যোগা ফর হেলদি এজিং।
0: সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পরিচালন সমিতিতে প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার। নতুন সরকারের নির্দেশ মতো সরকার পোষিত স্কুলের পরিচালন সমিতি আগেই ভেঙে দেওয়া হয়েছে। এবার স্কুল সাব ইন্সপেক্টরদের তাদের অধীনস্থ স্কুলগুলির প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলগুলির কাজকর্ম সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। পুলিশের হাতে ধৃত উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাট ক্ষেতে মাটির নিচে লুকিয়ে রাখা টাকার পরিমাণ 2,24,07,000 বেশি। গতকাল পুলিশ ওই ক্ষেত থেকে 4টি ব্যাগ ও 1টা বস্তা উদ্ধার করে। দীপঙ্করকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয়। গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলে টাকা গোনার কাজ। ধৃত চেয়ারম্যান এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঈদ উজ জোহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুর্শিদাবাদের 5,000-এর বেশি মসজিদ ও বিভিন্ন ময়দানে প্রার্থনায় সামিল হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পর সরকার

বিধি মেনে ঈশ্বরের উদ্দেশ্যে প্রিয় পোষ্যকে উৎসর্গ করার রেওয়াজ পালিত হয়। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে হায়দারপুরে 400 মহিলা আজ নামাজ পাঠে অংশ নেন। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের রহিন পরব শুরু হচ্ছে। এটি একটি মূলত কৃষিভিত্তিক লোক উৎসব। জঙ্গলমহলের আদিবাসিন্দা কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। সূর্য এবং রোহিণী নক্ষত্রের যৌথ তেজ পৃথিবীর ওপর পড়ায় শুরু হয় রহিন পরব। আগামী 7 দিন ধরে চলবে। এ সময় আমন ধানের বীজ বপনের জন্য ধানের মুইট বীজ করা হয়। পরে রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা পেয়ে সেই বীজ ভালো ধানের চারার জন্ম দেয় বলে প্রচলিত ধারণা রয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের আজ শেষকৃত্য হতে পারে। তার মেয়ে বিদেশ থেকে এসে পৌঁছলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত সন্ধ্যায় SSKM হাসপাতালে পরিচালকের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনিক দত্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাতে পিস ওয়ার্ল্ডে দেহ রাখা হয়। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গতকাল বাজ পড়ে 2 কিশোরের মৃত্যু হয়েছে। সন্ধ্যার মুখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় জুনপুট কোস্টাল থানা এলাকার কাদুয়া মুকুন্দপুর গ্রামে বাজ পড়লে একটি বাড়ির বারান্দায় বসে থাকা দুজন হঠাৎই লুটিয়ে পড়ে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে তাপমাত্রাও। এদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30 মিনিটে।

বৃন্দাবনী সারাং রাগে শুনলেন শরৎ, শিল্পী ছিলেন রাজীব চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতার প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

সুমিত্রা সেনের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এরপর শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন 7:10 হয়ে 8 সেকেন্ড। এখন শুনবেন প্রচলিত লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস।

0: প্রজ্বলিত লোকগীতি শুনলেন শম্পা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিতা প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত

0: অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশ প্যানি কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি কলেজ গার্ল ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

0: শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, একটু পরেই খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পিভি সিন্ধু ও লক্ষ্য সেন সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। নিউ চণ্ডীগড়ে আগামীকাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। শীর্ষ বাছাই ইতালির জ্যানিক সিনার ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ জাপানের রিকো গুঞ্জিকে 21-9, 21-12 গেমে পরাজিত করেছেন। শেষ আটের পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়াং এর মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনালভূত ভিদিৎসার্ন পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেনও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন সাত্বিক চিরাজ জুটি মালয়েশিয়ার খাই জিংকাং এবং অ্যারন তাইয়ের মুখোমুখি হবে। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কপিলা এবং তানিশা ক্রাস্টও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের কাছে 18-21, 21-16, 15-21 গেমে হেরে যান এইচএস প্রণয়। নিউ চণ্ডীগড়ে পিসিএ নিউ ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাত টাইটান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। এই ম্যাচে যে দল জিতবে সেই দল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। উল্লেখ্য, গতকাল এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। অন্যদিকে গত মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 92 রানে গুজরাত টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে পৌঁছেছে। আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ 6 মারা রেকর্ডে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেলকে ছাড়িয়ে গেলেন 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের বিপক্ষে গতকাল এলিমিনেটর ম্যাচে এই রেকর্ড গড়েন তিনি। 2012 সালের আইপিএলের মৌসুমে 59 মেরেছিলেন গেইল। আইপিএলের এলিমিনেটর ম্যাচে গতকাল 12 মেরে সেই রেকর্ড টপকে গেলেন বৈভব। 65 মেরে গেইলের চেয়ে এগিয়ে থাকলেন অনেকটাই। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ চেমসফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। চলতি বছরের মহিলা টি-20 বিশ্বকাপের আগে এটি ভারতের শেষ সিরিজ। ইস্টবেঙ্গল পি সেন ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল 6 উইকেটে সিএবি জেলা একাদশকে হারিয়ে দিয়েছে। সল্টলেকের 22 ইয়ার্স মাঠে কোয়ালিফায়ার ম্যাচে মোহনবাগান 7 উইকেটে নেতাজি সুভাষ ইনস্টিটিউটকে পরাজিত করেছে। শীর্ষ বাছাই ইতালির জ্যানিক সিনার ফরাসি ওপেন টেনিস প্রতিযোগিতা থেকে আজ বিদায় নিয়েছেন। আজ পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শীর্ষ বাছাই সিনার আর্জেন্টিনার জুয়ান ম্যানুয়েল কেরুন্ডোলার কাছে 5 সেটে লড়াইয়ের পর 6-3, 6-2, 5-7, 1-6, 1-6 সেটে পরাজিত হয়েছেন। দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জাভেরেভ চেক প্রজাতন্ত্রের থমাস ম্যাচাককে 6-4, 6-2, 6-2 স্ট্রেট সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। ভিয়েতনামের দ্য নাং এ অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-17 কুস্তি চ্যাম্পিয়নশিপে 2 ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে সচিন কালাপ্পা সিরোলে জর্ডানের সামি আহমেদ আল ওবাইদকে 11-4 ব্যবধানে পরাজিত করেন এবং 110 কেজি বিভাগে রুদ্র কিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেয়ক মু সিমকে 8-0 ব্যবধানে হারান। পার্থে গতকাল মহিলাদের হকি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত শুট আউটে 4-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। 4 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। নির্ধারিত সময়ে খেলা 1-1 ছিল। অস্ট্রেলিয়ার অলিভিয়া ডাউনেশের দেওয়া গোলে এগিয়ে যায়। ভারতের সুশীলা চানু পুখরাম্বাম গোল করে সমতা ফেরান। শুট আউটে ভারতের নবনীত কৌর, ঋষিকা চৌধুরী, অনু, ঋতুজা দাদাসো পিশাল গোল করেছেন।

0: বিকাল পার্থে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইউনিটি কাপ ফুটবলের সেমিফাইনালে ভারত পরাজিত হয়েছে। লন্ডনে গত রাতে চার দলের এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জামাইকার কাছে 0-2 গোলে ভারত পরাজিত হয়। 8 মিনিটেই কোর্টনি ক্লার্কের গোলে জামাইকাকে এগিয়ে দেওয়া হয়। 78 মিনিটে কাইহেম ডিকসন গোল করে ব্যবধান 2-0 করেন। শনিবার ভারত তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। ওই দিন ফাইনালে জামাইকা নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে। ক্রীড়া পরিচালনা এবং 2030 কমনওয়েলথ গেমসের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক জাতীয় ক্রীড়া ডিজিটাল ইকোসিস্টেমের অধীনে জাতীয় ক্রীড়া ফেডারেশন NSFগুলিতে তথ্য প্রযুক্তি IT পরামর্শদাতাদের নিযুক্ত করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য হল ফেডারেশন ভিত্তিক ডিজিটাল সিস্টেমগুলোকে সুসংহত করা এবং প্রতিযোগিতা, জাতীয় কোচিং ক্যাম্প, ক্রীড়াবিদদের অংশগ্রহণ, পরিচালনা প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধনে আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন নানা রঙের গান। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্পটলাইট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত 5 দেশ সফর করেছেন। এই দেশগুলির মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি। প্রধানমন্ত্রীর এই সফরকালে বিভিন্ন দেশের সঙ্গে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পরবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে। আজকে স্পটলাইট অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই 5 দেশীয় সফরের ফলাফল এবং মূল বিষয়গুলি নিয়ে আমরা আমাদের সংবাদদাতাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন বিষয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী তাঁর সফরের প্রথম পর্যায়ে 15ই মে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছন। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার যে ভূরাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আল জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় দেশ অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে একমত হয়েছে। এই সফরকালে ভারতের ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেড এবং আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতায় ভারতের শক্তি নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীকে তাঁর দ্বিতীয় গৃহ বলে অভিহিত করেন। দুই দেশের মধ্যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাফল্যে তিনি আনন্দিত বলে জানান। দুবাই থেকে প্রসার ভারতীর বিশেষ সংবাদদাতা বিনোদ কুমার জানিয়েছেন, ভারতের আইওসি এবং আমিরশাহের অগ্নক সংস্থার মধ্যে দীর্ঘমেয়াদী ভিত্তিতে রান্নার গ্যাস সরবরাহ বিষয়ে একটি চুক্তি হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব বিষয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, সমুদ্রযাত্রার নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়গুলি রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীকে ভারত $500 কোটি বিনিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করে। অন্যদিকে ভারতের পরিকাঠামো পরিকল্পনাগুলিতে আবুধাবির বিনিয়োগ কর্তৃপক্ষ $100 কোটি লগ্নির সিদ্ধান্ত নিয়েছে। এই বিনিয়োগগুলি কিন্তু কোনোভাবেই পোর্টফোলিওর সঙ্গে যুক্ত নয়, বরং ভারতের অর্থনৈতিক ব্যবস্থার ওপর আস্থার এক দীর্ঘমেয়াদী সংকেত এর মধ্যে প্রতিফলিত হয়েছে। দুদেশের মধ্যে অন্যান্য যে চুক্তিগুলি রয়েছে তার মধ্যে রয়েছে গুজরাটের ভাদিনার এ একটি জাহাজ মেরামতি ক্লাস্টার স্থাপনের বিষয়ে চুক্তি। একই সঙ্গে সামুদ্রিক যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের ব্যবস্থা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলিও রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের দ্বিতীয় পর্যায়ে 16ই

শ্রী মোদী নেদারল্যান্ড পৌঁছান। সে দেশের প্রধানমন্ত্রী রব ইয়াথামের সঙ্গে তার প্রতিনিধি পর্যায়ে আলোচনা হয়। এই আলোচনায় দুদেশের মধ্যে সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত হয়। সেমিকন্ডাক্টর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে একটি অংশীদারিত্ব সমঝোতা স্বাক্ষরিত হয়। এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং কৃত্রিম মেধা, বাণিজ্য, রাজনৈতিক সহযোগিতা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে একটি কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা দুদেশের মধ্যে বৈঠকে গৃহীত হয়। আকাশবাণীর বিশেষ সংবাদদাতা সুশ্রুত শর্মা নেদারল্যান্ড থেকে এই খবর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, নেদারল্যান্ড সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে মিলিত হন। এই সফরকালেই প্রধানমন্ত্রী মোদীর হাতে নেদারল্যান্ড সরকারের পক্ষ থেকে সেদেশের প্রধানমন্ত্রী চোল যুগের একটি তাম্রফলক প্রত্যর্পণ করেন। প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রী রব ইয়াথানের সঙ্গে যৌথভাবে শক্তি এবং প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির সিইওদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুদেশের মধ্যে বৈঠকে যেসব বিষয়ে অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে তার বাইরে গ্রিন হাইড্রোজেন জ্বালানির ক্ষেত্রে দুদেশের মধ্যে অংশীদারিত্বের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী সুইডেন পৌঁছান। তিনি সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসনের সঙ্গে গোথেনবার্গে এক বৈঠকে মিলিত হন। সুইডেন এবং ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি ইউরোপীয় গোলটেবিল বৈঠকেও যোগ দেন। প্রধানমন্ত্রী সুইডেন সফরের অন্যতম বিষয় হচ্ছে ভারত সুইডেন যৌথ উদ্ভাবনী অংশীদারিত্বের দ্বিতীয় পর্যায়ের সূচনা। এই অংশীদারিত্বের মাধ্যমে কৃত্রিম মেধা, 6G যোগাযোগ, কোয়ান্টাম কম্পিউটিং এবং বিদ্যুৎ পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে সহযোগিতা গভীরতর করে তোলার সংস্থান রয়েছে। এই তার সুইডেন সফরকালে প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস প্রদান করা হয়। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিতেই এই সম্মান প্রদান করা হয় বলে আকাশবাণী সংবাদদাতা সাক্ষী সিং সুইডেন থেকে জানিয়েছেন। দুদেশের মধ্যকার স্টার্ট আপ সংস্থাগুলির মধ্যে কৃত্রিম মেধা করিডরের মাধ্যমে যোগসূত্র স্থাপিত হবে বলে এবারের সফরে স্থির হয়েছে। এছাড়াও ভারত সুইডেন ভার্চুয়াল যৌথ বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্র স্থাপন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরের মধ্যে দ্বিগুণ করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ভারত ও সুইডেনের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ ও স্টার্ট আপ সংস্থাগুলির জন্য একটি মঞ্চ গড়ে তোলার সিদ্ধান্ত এবারে সফরে নেওয়া হয়েছে। এর বাইরেও সাংস্কৃতিক এবং মেধা ক্ষেত্রে সম্পর্ক আরও উন্নত করতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক সুইডেন সফরের শতবর্ষে টেগো সুইডেন বক্তৃতামালার সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী 18 মে নরওয়ে পৌঁছান। অসলোতে শ্রী মোদী ভারত নরওয়ে বাণিজ্য ও গবেষণা শীর্ষ বৈঠকের উদ্বোধন করেন। তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাস্টোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং এক যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ দেন। প্রধানমন্ত্রী মোদী নরওয়ের সামুদ্রিক মৎস্যভিত্তিক অর্থনীতি, ফিনল্যান্ডের টেলিকম প্রযুক্তি এবং ডেনমার্কের সাইবার নিরাপত্তার বিষয়ে দক্ষতার বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, ভারত এবং নর্ডিক দেশগুলির মধ্যে এই বিষয়গুলি সহযোগিতা গভীরতর করতে ভূমিকা নেবে। প্রধানমন্ত্রী মোদী এক বিবৃতিতে বলেন, নর্ডিক দেশগুলির সামুদ্রিক যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা এবং সুষম উন্নয়নের অভিজ্ঞতা ভারতের সঙ্গে যুক্ত করা গেলে তা সমগ্র বিশ্বের পক্ষে মঙ্গলকর হবে। আকাশবাণী সংবাদদাতা সঙ্গীতা গড়বলে নরওয়ে থেকে এই খবর জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলোয় তৃতীয় নর্ডিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এই শীর্ষ বৈঠকে নরওয়ে ছাড়াও সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এই শীর্ষ বৈঠকে ভারত নর্ডিক সম্পর্ককে পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও শীর্ষ বৈঠকে ভারতের সাগরমালা এবং মহাসাগর কর্মসূচিতে সুস্থায়ী পদ্ধতিতে জাহাজ চলাচলের ব্যবস্থা করার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ একমত হন। এছাড়াও ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে
সম্পত্তি স্বাক্ষরিত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ও মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারত ও নর্ডিক দেশগুলি সহযোগিতা গভীরতর করার সিদ্ধান্ত নেয়। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দেশের সামনে যে চ্যালেঞ্জগুলি উঠে এসেছে তার মোকাবিলায় সহযোগিতার ওপর এই শীর্ষ বৈঠকে জোর দেওয়া হয়। আগামী দিনে নরওয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী নরওয়ে

ইংল্যান্ডে সফরকালে ভারত 2027 সালে নর্ডিক জাহাজ প্রদর্শনীতে অংশ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। নরওয়ে জাহাজ নির্মাণ ক্ষেত্রে ভারত আরও বেশি করে অবদান রাখবে এবং এই ক্ষেত্রে ভারতের অংশীদারিত্বকে 25% পৌঁছে দেওয়ার এক দৃষ্টিভঙ্গির কথা প্রধানমন্ত্রী এই বৈঠকে জানান। বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল জন পরিকাঠামো সহ বেশ কিছু ক্ষেত্রে

প্রধানমন্ত্রী সফরের শেষ পর্যায়ে শ্রী মোদি ইতালি পৌঁছান। ইতালিতে সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে শ্রী মোদির বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিতে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, দুদেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। পরে শ্রী মোদি এক যৌথ বিবৃতিতে ভারত ও ইতালির মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। প্রধানমন্ত্রীর ইতালি সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে রয়েছে বিরল খনিজ ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কে সমঝোতা ও এই ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর ইতালি সফরের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুজরাটে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সের উন্নয়ন বিষয়ে এক সমঝোতা স্বাক্ষর। এর ফলে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের কাজ গতি পাবে। রোমে কৃষি উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিতে প্রধানমন্ত্রীর হাতে খাদ্য ও কৃষি সংস্থার পক্ষ থেকে এগ্রিকোলা মেডেল প্রদান করা হয়। আজকে স্পটলাইট অনুষ্ঠানে শুনলেন প্রধানমন্ত্রীর পাঁচ দেশীয় সফরের ফলাফল এবং মূল বিষয়গুলি নিয়ে আমাদের সংবাদদাতাদের বিস্তারিত প্রতিবেদন নিয়ে আলোচনা। ভাষ্যকার শ্রেয়া পাঠক। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। আরেকবার বলছি, এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশ

0: গ্রেফতারিকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগির আজ সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প আর ইসকে লিয়ে নরেন্দ্র মোদি জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিশন কমিটি বানানে কা নির্ণয় কিয়া হে। এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হে উসকে কারণো কি ভি চিন্তা করেগি, উসকে উপায়ো কি ভি চিন্তা করেগি আর ইসকে লিয়ে কোই কানুন বানানে কি জরুরত হয় তো ইসকি ভি চিন্তা করে।
0: বীর সাভারকরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাট সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করেন। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাগরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তাঁর দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডিকে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর 2023 সালের মে মাসে সিদ্ধারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। তিনি এর আগে 2013 থেকে 2018 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে 12টি রাজ্যকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালাম, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। অনুষ্ঠানে বক্তব্য রেখে শ্রী চৌহান বলেন, দেশের কোনো দরিদ্র মানুষ যাতে কাঁচা বাড়িতে বাস না করেন তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, 4,95,00,000 বাড়ির লক্ষ্যমাত্রা থাকা এই প্রকল্পে ইতিমধ্যেই 3,91,00,000 বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
2: 2016 से ही प्रधानमंत्री आवास योजना ग्रामीण के माध्यम से हर आवासहीन को पक्का मकान उपलब्ध कराने का अभियान चल रहा है। अब तक इस योजना के अंतर्गत केवल ग्रामीण क्षेत्र में हमने 3,91,00,000 घरों को मंजूरी दी और उनमें से 3,05,00,000 से ज्यादा पूरे हो गए। शहरी आवास योजना के मकान अलग है, उनको मिला के तो 4 करोड़ बहुत पहले पूरे हो चुके हैं। तो राज्यों को मैंने अपील की है कि समय पर लक्ष्य पूरा करें और जिनके पास जमीन नहीं है उनको जमीन उपलब्ध कराने का काम करें।
0: জাতীয় মহাসড়ক

0: কর্তৃপক্ষ এনিয়েছে। আই 2026-27 অর্থবর্ষে রাজস্ব উৎপাদনের জন্য প্রস্তাবিত জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, চিহ্নিত জাতীয় মহাসড়ক সম্পদগুলির মোট সম্মিলিত দৈর্ঘ্য 1692 কিলোমিটারেরও বেশি। এগুলি হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র সহ 9টি রাজ্য জুড়ে বিস্তৃত। এই উদ্যোগের মূল লক্ষ্য হল চালু থাকা জাতীয় মহাসড়ক সম্পদগুলিকে কাজে লাগিয়ে আরও পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন সংগ্রহ, বেসরকারি খাতের অংশ গ্রহণকে উৎসাহিত করা এবং জাতীয় মহাসড়কের সম্প্রসারণকে ত্বরান্বিত করা। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা মূল্যায়ন এবং ফলাফল পরবর্তী বিভিন্ন প্রক্রিয়া পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে সিবিএসই সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সময়মতো এবং শিক্ষার্থী বান্ধব পদ্ধতিতে সমাধানের উপর জোর দিতে বলেছেন শিক্ষামন্ত্রী। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের যেসব পরিষেবা দেওয়া হয় তার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। কাজে কোনো রকমের গাফিলতি বা ত্রুটি দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন শ্রী প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ, ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800-11-7800 টোল ফ্রি নম্বরে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেলে এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বেসরকারি বৈঠক জিমনিচের অধিবেশনে যোগ দেন। বিদেশমন্ত্রক জানিয়েছে আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নীতিগত বিষয়, বিশেষ করে পশ্চিম এশিয়া এবং বৃহত্তর অঞ্চলের ঘটনাবলীর ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে কথাবার্তা হয়। বৈঠকের ফাঁকে শ্রী জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারহান বিন আবদুল্লাহ, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সেভিহা এবং স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে পশ্চিম এশিয়া ইউক্রেন সংঘাত, ভারত ইইউ সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৃহত্তর আঞ্চলিক ঘটনাবলীর বিষয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং আগামী শনিবার 5 দিনের সফরে ভারতে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই তাঁরই ভারত সফর। রাষ্ট্রপতি সফর সঙ্গী হিসেবে সেদেশের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, উচ্চ পর্যায়ের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরাও থাকবেন। সেদেশের রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়ার পর অং হাইং এর এটি হবে ভারতের প্রথম সফর। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদ উজ্জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অখিল শ্রীবাস্তব বলেন, আগামী 3 দিনে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে চলতে থাকা তাপপ্রবাহের পরিস্থিতি থেকে মানুষ নিষ্কৃতি পাবেন। তিনি জানান, পশ্চিমী ঝঞ্ঝা এবং দমকা হাওয়া সহ মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনার কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। ভিয়েতনামের দিনাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 17 কুস্তি চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় কুস্তিগিরা সেমিফাইনালে উঠেছেন। পুরুষদের 45 কেজি গ্রেকো রোমান বিভাগে সচিন কালাপ্পা শিডোলে জর্ডানের শাহিদ আহমেদ সহ আল ওবায়দকে 11-4 ব্যবধানে পরাজিত করেন এবং 110 কেজি বিভাগে রুদ্রকিরণ নিমহান কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়ার সেওক মুসিমকে 8-0 ব্যবধানে হারান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনূর্ধ্ব 23 এশীয় চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরদের দুর্দান্ত।
1: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं अरुण कुमार

বেলা যায় বহিয়া দাও বলিয়া কোন বনে যাব শিকারে, ঘড়ির কাঁটা বারোটার দিকে ধাবমান। এই অবস্থায় আশা ভোসলের কণ্ঠে ইয়ে মেরা দিল ইয়ার কা দিওয়ানা।

0: এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশ